0: ট্যাক্সি,
1: এ ট্যাক্সি, আসে আসে।
0: Hishimorma
1: kushinza nyakawa san lampa waya chongo kajita. Amke nyila jere yepe ya ni chimto miza tesa.